কসম খাও কি তু মহিন সে কব্বনি দূর হইব, কসম খাও কি তু মহিন সে কব্বনি দূর হইব, কসম খাও কি তু মহিন সে কব্বনি দূর হইব।